0: তাই তাই সরি তাই তাই মি সিংকে জানতাই মা তোমার ইয়ে বউ সালা দাঙ্গা সালা তোমার ইন্দাকে বাবু তাই ও মনে মনে আমি মনে করি তো তাই মি সিংকে তাই তাই মা গো মা কি মাস মুদি না ও না সয় তাই
1: Ah, Christian, anak. Condolence. Nakikiramay kami ni Larry sa'yo.
0: Salamat po, Aling Marlita.
2: Christian, mabuting tao ang tatay mo. Kaya siguradong nasa mas maayos at magandang lugar siya, na siya ngayon. Gagabayan ka niya. Panigurado kasi mahal na mahal ka ng tatay mo.
0: Salamat din po mo, Larry.
2: Ito, Christian, tanggapin mo ito. Ibinigay ito sa akin ni Doming matagal na panahon na ang nakalipas. Dahil nga hindi naman alam kung anong pwedeng mangyari sa amin sa laot. Sinigurado niya na may ibigay pa rin siya sa iyo. Ibinili niya sa akin pero hindi ko alam ang laman ng sobre na to. Para sa iyo to. Yan bilang nag-iisang anak ang tatay Doming mo.
0: Sobre? Ano mo ito?
1: Ah, mas mabuti siguro, anak, na buksan mo na lang kapag handa ka na.